শ্রোতা বন্ধু, খেলাড়ি মানক দৈনন্দিন ব্যায়াম তালিকা বিষয়ে চলন্তু কিছু কথা জানিবা। প্রথমে ওয়ার্ম আপ, এহা 5-10 মিনিট প্রতিদিন করিবা উচিত। যেমিতিকি মুন্ড এবং বেকর চলন, বেকক ধীরে ধীরে চারিআড়ে বুলান্তু, হাত এবং কান্ধ ঘুরাইবা, দুই হাতকু সিধা করি কান্ধ সহিত গোল গোল ঘুরাইবা। জম্পিং জ্যাক, এহা 15-20 থর করন্তু। এবং দ্বিতীয় স্তরে আমি এবে মুখ্য ব্যায়াম কিছু করিবা, যাহাকি 20-25 মিনিট। স্কোয়াটস, 12-15 থর। প্রথমে ঠিয়া হুয়ন্তু, তারপরে চেয়ারে বসিলা ভলি পছকু নই খেণিয়ে রহি পুনি উঠন্তু। এইপরি 12-15 থর করন্তু। পুশ-আপ 20-12 থর করন্তু। লঞ্চেস, প্রত্যেক গোড়রে 10 থর, যেমিতিকি গোটিয়ে গোড় আগকু নেলা বেলে অন্য গোড় পছকু, যেমিতিকি আঁঠু আগকু আসিব। প্লাঙ্ক, 30 সেকেন্ড আরম্ভ করি গোটিয়ে মিনিট পর্যন্ত করন্তু, যেমিতিকি পেটকু সিধা রখি কহুনি উপরে ভার দেই রুহন্তু। তৃতীয় ব্যায়াম কুল ডাউন, প্রথম ও দ্বিতীয় ব্যায়াম করি সারিলা পরে কুল ডাউন 5 মিনিট করন্তু। কুল ডাউন অর্থ গভীর নিঃশ্বাস নিয়ন্তু এবং নিঃশ্বাসকু ভালোভাবে ছাড়ন্তু। এইপরি 5 মিনিট করন্তু এবং তা সহিত হাত এবং গোড়কু হালকা হালকা ঝাড়ি তীর ভাবে রুহন্তু।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু শুণুচার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতোটি চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা হদ কর দি আপনে চলচ্চিত্রর।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা। আপনার কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু, বর্তমান শুণন্তু বিবিধ ভারতী কার্যক্রম।

0: রেলে করিব আকাশবাণী দিল্লিরু।
1: আকাশবাণী সংবাদ পড়ছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। রাষ্ট্রপতি আজ 65 জনক প্রদান করিবে দ্বিতীয় পর্যায়ে পদ্ম পুরস্কার। নয়াদিল্লিরে নাফেডর নিলাম পোর্টালর শুভারম্ভ কলে কেন্দ্র সমবায় মন্ত্রী। আমেরিকা ইরান মধ্যে বুঝামণাকু স্বাগত কলা ভারত। 16 ব্রিক্স জাতীয় সুরক্ষা উপদেষ্টা বৈঠকরে অণপারম্পরিক আতঙ্ক প্রসঙ্গ নিয়ে আলোচনা। কেন্দ্র মন্ত্রিমণ্ডলর ইস্তফা দেলে সংখ্যালঘু ব্যাপার রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়ান। এবং এফআইএইচ প্রো পুরুষ বর্গ হকি লিগ্রে ভারত এবং পাকিস্তান মধ্যে আজ খেলা যাব উদ্ঘাটনী ম্যাচ। নয়াদিল্লিস্থিত রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দ্বিতীয় পর্যায়ে পদ্ম পুরস্কার

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758 700 824 8758। বর্তমান শুনিবা সুভাষ দাসঙ্ক কণ্ঠরে এই ভজনটি পুরাতন রচনার। হে বাণী বীণা পাণী মহা সরস্বতী।

0: শ্রোতা বন্ধু, কৌণসি যোজনার সফল রূপায়ণ পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য মিলি থাকে। এই তথ্য আধাররে সরকার ও সংস্থাগুলিক সঠিক যোজনা প্রস্তুত করে পারন্তি। যদি পরিসংখ্যান ভুল হুয়ে তেবে যোজনার প্রকৃত লক্ষ্য ও সম্পদ বণ্টন ঠিক ভাবে হয়ে পড়ে না, যাহাদ্বারা সময় অর্থ ও শ্রমর অপচয় হুয়ে। নির্ভুল পরিসংখ্যান দ্বারা লোকঙ্ক আবশ্যকতা চিহ্নট করে সঠিক স্থানরে সহায়তা পৌঁছাইবা সম্ভব হয়ে থাকে। তেণু যোজনার সফলতা, সঠিক নিষ্পত্তি গ্রহণ এবং দেশের সামগ্রিক বিকাশ পাই নির্ভুল পরিসংখ্যানর ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই অবসরে আজ রয়েছে আলোচনা, যোজনার সফল রূপায়ণরে নির্ভুল পরিসংখ্যানর আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি ভারত সরকারঙ্ক ভারতীয় অর্থনৈতিক সেবারে উপনির্দেশক ভাবে কার্যরত অংশুমান কামিলা।
1: প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণ, সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং জাতীয় যোজনারে পরিসংখ্যানর গুরুত্বপূর্ণ ভূমিকাকু ব্যাপক ভাবে স্বীকৃতি দিয়া যাইছি। শারীরিক স্বাস্থ্যর এক লক্ষ্য হাসল করিবাকু চেষ্টা করুথিবা ব্যক্তি ওজন, উচ্চতা, রক্তচাপ, নাড়ি হার এবং এইপরি গুরুত্বপূর্ণ প্যারামিটার গুড়িকর ইতিহাস এবং স্থিতি জানিবা আবশ্যক। পরিবার সদস্য মানক পাই ভোজন প্রস্তুত করিবাকু চেষ্টা করুথিবা জনে ব্যক্তি সেমানকর স্বাদ কোন কোন উৎপাদন আবশ্যক, কেতজন ভোজন করিবে এবং সেমানক খাদ্য গ্রহণর অংশ কোন তাহা জানিবা আবশ্যক। ঘর সজাইবাকু চেষ্টা করুথিবা ব্যক্তি মানে এথিপাই কেতে টঙ্কা অছি, ঘরে বর্তমান উপলব্ধ কলা এবং হস্তশিল্পর

0: কইবা
1: আচ্ছা
0: না 15 দিন ভিতরে তার অঙ্কুরটা বাহারবা হুম লগাবা কেনতা হাইসটা কি গড়াটা খোড়া হইছি আও সেখানে সার টিকে দেইকরি বালু দেবার পড়ছে
1: আচ্ছা
0: বালু নি দিলে কাঁড় হবা কি সেটা উই উইটা খাই যিসি এটি লাগি হেনে বালুটা দেখ পড়ছি তারপরে তাকে পুতি করে রাখি পড়ছি তার লতাকে লতাটাকে
1: লতাটাকে একা গোল করে করে দিয়া হেসি
0: সেটাকে গাড়ারে করা যাইছি তারপরে কাঁড়া হেসি সেটা টিকে দিসু থিবা পুরা বন্ধ করে দিলে সেটা
1: নিবাহারি হালকা হালকা টিকে উপরকে দেখা যাউথবা
0: হলে হেনু জান ঠিক দেখা যাউথবা হেনু বাহারবা
1: আচ্ছা
0: পুরা আমি বন্ধ করে দিলে সেটা নিবাহারি
1: নিবাহারি
0: গোটে থিলে সেটা গঞ্জা গেঞ্জি হেজিসি আৰু কাঢ়া হেবা সেটা ধলা হেজিবা তার লতাটা পুরো ভরি যা না হলে সেটা তলে ফলবা সেসবটা ধলা হেজিবা হলে ধলা হেসি হলে কাস্টমার কেছেন কে এটা মানে পাচি যা জলদি এটা ভাইসন আর নিনেসন এতে লাগি সেটা যেতে ডিস্টেন্স থিবা খোলা থিবা লতাকে যাবার যেতে জায়গা মিলবা সেতে ফলবা সেটা
1: আচ্ছা
0: প্রতি পত্ররে গন্ঠি রে সেটা ফুলি থিবা আমি মালা পরে দেখা যাইছি রেট 80 টাকা 60 টাকা এমিতি রেট
1: আও খরা দিনে তো অধিকা মানে সবজি ভেরাইটি নি থায়
0: হ্যাঁ সেতকিলে নি থায়
1: কেবলে হ্যাঁ এটা মানে খাস করি মার্কেট রে থিসি হ্যায় বলে এটা মানে পুরা চড়া দাম রে
0: আও একু সে টাইম ঠলে দেখি কছে সে হিসাবে আমাকে জানুয়ারি মাসরে লগালে তবে এই সবটা সরি যাইতিবা হলে এটা বাহার বা এত কি বেলে রেট বেশি থিসি
1: পানি তো নিজের ঘর পাখে হি আছে
0: পায়ন সব দেবার পড়বা
1: অসুবিধা নিন পায়ন কেনতা দিয়া পড়ুছে সুখলে কি কেনতা
0: খোলা হলে দেবার পড়বা
1: আচ্ছা আর কেন যতন লাগুছে কেন
0: মাঝে মাঝে রে সে পক সব টিটি লাগছে
1: কেন পক এটা
0: পক রটা তো মুই হলে নি জানি কিন্তু পক গুটে লাগছে
1: ই মানে কলিয়া অবস্থা রে থিলে
0: হ্যাঁ হলে হেত কে টিক বেরে সে পক ইয়ে বেলাটা ছিটকে দিলে
1: কেনতা ব্যবস্থা করিছন মানে ই লহ মানে জিন জিবা রঞ্ঝা কি সে নেট মানে
0: আমি কানা করছো সেটা আমার তো গছ হলে আছে হলে খুঁটো গড়ি করে সে গছটা ইয়ে করে কি সেটি আমি
1: ছাউনি করে
0: ছাউনি বাগের করে দেছো আও নিহালে আমার সে কানা মুই এটা হলে করছি সে আমার রসি মিলছি প্লাস্টিক রো সেটা আমি বাঁধি বাঁধি করে ছাউনি পরে করে দেছো হ্যাঁ কিন্তু সেটা বহুত পাখরে পাখরে দেওয়ার পড়ছে এটা ডিস্টেন্স থিবা কে দেখ বিতা কইছ না এটা 15 সেন্টিমিটার আখপাখর গ্যাপ থিবার কথা কারণ তার বেশি গ্যাপ থিলে না সে তার লতাটা সে ধরে নি পারে মঝেরে ঝুলি যিবা
1: আচ্ছা
0: তার থিবা না উপরে সেটা এ 15 সেন্টিমিটার
1: ছোট ছোট
0: 30 সেন্টিমিটার
1: আর ফল গা সবু তলে এত করে ঝুলবা
0: হ্যাঁ এটা সে ঝুলু থিবা আর আপনি তুলি হেসি
1: বলে তুলা তুলি কেতে কেতে দিন ব্যবধান রে করছন
0: ম্যাক্সিমাম আমাকে 3 দিন নহলে গুটে সপ্তাহ গুটে সপ্তাহ বেশি গলে সেটা কোন মোটা হয়ে যাবে তার মঞ্জিটা বুড়া হয়ে যাবে না
1: বুড়া হলিয়া অবস্থা রে
0: সেটা যে কষিলা থিবা না হেতকি বেলে তুললে কা কি বেশি সেটা দেখলা মাত্রে লগর ভরি যিসন
1: কিনবার
0: আর সেটা রেট হলে দেশন ও টিকে বুড়া হলা মোটা হলা
1: হলে সেটা রে কি বি তো ভন নি লাগে হেতে কুন্দ্রু চাষ তো আপনকর পূর্ণা চাষ আছে
0: পূর্ণা চাষ
1: সব বর্ষ করুছনে তো একা পারে কে কেতে বাহারিছি
0: মোর তো গুটে দিন রে 50 কিলো হেতকি বাগের বাহির যাউছে সেটা ডেক রে যাউছো জলদি জলদি তরিলো যেতে সময় মিললা হলে তাও একটু কম হবা
1: তো কেতে দিন তো গিটা ফলবা
0: এটা আমার যেতে
1: দিন তা পুরা
0: খরা বর্ষা সব বেলা ফলছে
1: এটা ফলুতবা
0: কিন্তু কাড়া হেছে কি বর্ষা বেলা একটু কম ফলছে
1: হ্যাঁ
0: সেটা বেশি পানি হে জিছে না তাহলে কম ফলছে সেটা ছাটিক পড়া আছে কি বলে কি
1: কাট ছাটিকে করবে এসেটাকে
0: ও সেটা সেন্টার হই গলা হলে নি ফলে
1: রেট বি তো কহুছন বড়িয়া মানে
0: বড়িয়া রেট থিছে
1: বিক্রি বটা হেছে
0: আমার রেট কেতে বড় ঘটছে আমার সে জুন জুলাই সে পটে ঘটি যাবা সেটা 20 আসি যাবা 12 হে যাবা
1: আচ্ছা
0: নিহালে পটে তো 40 রু তলকু আসে বনি
1: হ্যাঁ
0: নি আসে
1: বলে খরচা তো দেখা যাচ্ছে যে আপনকর কোন চাষে কিছু নি নয়
0: কিছু খরচা নাই বিহন লাগুছে না কানা লাগে
1: কিছু কিছু নি লাগবার
0: সার লেনি লাগবার
1: কিছু নি লাগবার
0: আমি খালি সে গোবর তো সমস্তক ঘরে গাই গরু আছেন সেটা আমি দেলু গড়ি গড়ি করে দেবার আছে নাই ହେଲେ ସେଟା କାହିଁକି ସାର୍ ଆଦ୍ରତା କେ ରଖିଥିସି ପ୍ରବଳ ଖରା ଥି ନା ହେଲେ ବେଶୀ ରାଷ୍ଟିଂ କରସି ହେଲେ ବେଶୀ ଫଳସି ବି ସେ ଲତା ଠାରୁ ବେଶୀ ଯିସି ଯେତେ ବେଶୀ ଯିବା ସେତେ ଫଳବା
1: ହେଲେ କେତେ ଯାକର ଲାଭ ହେଇଯାଏସି କୁନ୍ଦୁରୁ ଥି ବିନା ଖର୍ଚ୍ଚା ଥି
0: ଲକ୍ଷେ ଟଙ୍କା ହେଲେ ପହଞ୍ଚିଯିବ
1: ବାପରେ ବିନା ଖର୍ଚ୍ଚା କରି କରି ଲକ୍ଷ ବାଟେ କମାନି ହେଲା ଭଲ ଲାଭ ହଉଛେ ନ ଇ କୁନ୍ଦୁରୁ ଚାଷ ଦିଏ ଇତାକେ ଛାଡ଼ି କରି ଆରୁ ଘରେ କୁକୁରା ଛମରା କାକା ରଖିଛନ୍

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম সবু বর্গর শ্রোতামানঙ্কর প্রিয় রেডিও স্টেশন শুণুছেন মনছুয়া হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা ব্রহ্মচারী কথাচিত্রর এই গীতটিকে গাইছেন মহম্মদ রফি।

শ্রোতাবন্ধু, বর্তমান শুণবা এই মনছুঁয়া গীতটি মিলন কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন মুকেশ এবং লতা মঙ্গেশকর।

0: সেবা করো উপেন্দ্র সুনা, তারপরে বিহারীলাল ভরি, মোর মিসেস দীপাঞ্জলি মিশ্র কে ভুলি যাচ্ছে, মোর সোনা প্রশান্ত কুমার দাস, আউ লিলি দাস, পরমানন্দ কিষান, নাগু পাত্র, ভক্তচরণ ভোই, মুরলী প্রসাদ কর, আউ মুরলী মেহের।
1: বহুত বহুত ধন্যবাদ আপনার ফোন কলে, আমি শুনে দেছু আপনার পছন্দর গীত।